কার্যক্রম শুনুলে আকাশবাণী কটক কেন্দ্র আকাশবাণী ব্রহ্মপুর সময় ষোড় ঘটি সকাল 7:25 মিনিট বর্তমান আসন্ত শুনিবা শ্রোতাবন্ধু কেতুটি ওড়িয়া কথাচিত্রর গীত।

শ্রোতাবন্ধু শুনুলে সমাচার প্রভাত এবং মর্নি নিউজ লীলাগিরি প্রচার করু আকাশবাণী দিল্লি আপনার কার্যক্রম শুণুচ্ছেন বর্তমান আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র কার্যক্রম প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ড 106.6 মেগাহার্জ যোগে এবং প্রসার ভারতীর মোবাইল আপ নিউজ অন এয়ার মাধ্যমে সময় বর্তমান স্টুডিও ঘড়ি সকাল 8:30 মিনিট শ্রোতাবন্ধু বর্তমান আসন্ত শুণবা কতটি হিন্দি কথাচিত্রর গীত

0: ଏଇଟାଟି ଶୁଣିଥିଲେ ସନମ ତେରିକେଶମ କଥାଚିତ୍ର କିଶୋର କୁମାରଙ୍କ କଣ୍ଠରୁ ଆର୍ଡି ବର୍ମାଙ୍କ ସଙ୍ଗୀତ ନିର୍ଦ୍ଦେଶନାରୁ ଗୁଲସନ ବବାରଙ୍କ ରଚନାରୁ। ତେବେ ଶ୍ରୋତାବନ୍ଧୁ ପ୍ରଚାର କଲୁ କେତୋଟି ହିନ୍ଦୀ କଥାଚିତ୍ରର ଗୀତ। ବର୍ତ୍ତମାନ ଆସନ୍ତୁ ଶୁଣିବା କେତୋଟି ସୁଗମ ସଙ୍ଗୀତ।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, সেইতি পাই মু সেতবে মোর বিশ্বাস রাখিতি এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট পরে
3: শক্তি তাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষ দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: ଡାଉନଲୋଡ କରିପାରିବେ। ଫର୍ମ ଦୁଇଟି ପୂରଣ କରିବା ପରେ ଏହାକୁ ବିଏଲଙ୍କ ନିକଟରେ ଦାଖଲ କରନ୍ତୁ ଏବଂ ତାଙ୍କଠାରୁ ପ୍ରାପ୍ତି ସ୍ୱୀକାର ଗ୍ରହଣ କରନ୍ତୁ। ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ଭୋଟର ହେଲ୍ପଲାଇନ୍ ନମ୍ବର 1950 କଲ୍ କରନ୍ତୁ କିମ୍ବା ଭୋଟର ସର୍ଭିସ ପୋର୍ଟାଲ କିମ୍ବା ଇସିଆଇ ନେଟ୍ ଆପ୍ରେ ବୁକ୍ ଏ କଲ୍ ୱିଥ୍ ବିଏଲ୍ ସୁବିଧାର ଉପଯୋଗ କରନ୍ତୁ। ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ଓଡ଼ିଶାଙ୍କ ଦ୍ୱାରା ଜନହିତରେ ଜାରି।
1: बेटा शौर्या, ये तुम्हारा रूम है जो पहले मेरा स्टडी था और उससे पहले तुम्हारे दादाजी का।
2: वाओ पापा, ये घर कितना पुराना है।
1: बेटा, इस घर ने 3 पीढ़ियां देखी है
2: और अब तक कितना मजबूत खड़ा है।
3: कुछ चीजें वक्त के साथ और मजबूत होती है, जैसे यादें और चेतनाथ सीमेंट का सुपरग्रेड सीमेंट 64 सालों की बुनियाद के बाद। चेतनाथ सीमेंट, द परफेक्ट कंक्रीट चॉइस।
4: শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র কার্যক্রম প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 100.6 মেগাহার্জ যোগে এবং প্রসার ভারতীর মোবাইল আপ নিউজ অন এআইআর মাধ্যমে। সময় বর্তমান স্টুডিও ঘড়ি দিন 11:30 বর্তমান শুনবা সুগম সঙ্গীত কার্যক্রম।

8টার আঞ্চলিক ভাষান্তরণর পুনঃ প্রসারণ করা যাব। মিয়ানমার রাষ্ট্রপতি উ মিন আউনলাইন পাঁচদিনিয়া ভারত গস্তরে আসি বিহারর বোধগয়ায় পৌঁছিছন্তি। বিমানবন্দরঠারে রাজ্যপাল সৈয়দ অতা হাসনেন এবং রাজ্য কৃষিমন্ত্রী বিজয় কুমার সিনহা তাঙ্কু স্বাগত করিথিলে। মিয়ানমার রাষ্ট্রপতিক সহ ক্যাবিনেট মন্ত্রী, বরিষ্ঠ অধিকারী এবং ব্যবসায়িক নেতৃত্বকু নিয়ে এক উচ্চস্তরীয় প্রতিনিধিমণ্ডলী ভারত গস্তরে আসছন্তি। রাষ্ট্রপতি ভাবরে লাইনক এহা হেউচি প্রথম ভারত গস্ত। এই অবসরে মিয়ানমার রাষ্ট্রপতি মহাবোধি মন্দির এবং সুজাতা মন্দিরের পূজার্চনা করিথিবা জনাপড়িছি। পরে মিয়ানমার রাষ্ট্রপতি নয়াদিল্লীরে পৌঁছিবা পরে বৈদেশিক মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করঙ্ক সহ সাক্ষাৎ আলোচনা করিবার কার্যসূচী রয়েছে। আসন্তাকালি হেবাকু থিবা ভারত মিয়ানমার বাণিজ্যিক বৈঠকরে সে যোগ দেবে। সোমবার দিন মিয়ানমার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক সহ দ্বিপাক্ষিক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সহভাগিতাকে সুদৃঢ় করিবা নেই মত বিনিময় করিবার কার্যসূচী রয়েছে। গোয়া আজি তার প্রতিষ্ঠা দিবস পালন করছে। 1961 মশায় পর্তুগিজ শাসনর মুক্ত হওয়ার পরে গোয়া দামন ও ডিউ সহিত এক কেন্দ্রশাসিত অঞ্চল ভাবে পরিগণিত হেউথিলা। 1967 মশায় ঐতিহাসিক মতদান মাধ্যমে গোয়াবাসী স্বতন্ত্র গোয়া গঠন নিয়ে মত প্রকাশ করেছিলেন। 1987 মশায় কোঙ্কণি ভাষাকে সরকারি ভাবে মান্যতা মিলবা পরে গোয়ার স্বতন্ত্র পরিচয় পথ উন্মুক্ত হয়েছিল। সেই বর্ষ মে মাস 30 তারিখে গোয়াকে ভারতের 25তম রাজ্য ভাবে সম্পূর্ণ মান্যতা প্রদান করা যাইছিল। পণজি কলা একাডেমিঠারে আজি গোয়া রাজদিবস উৎসবরে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন যোগ দিয়েছন্তি। উপরাষ্ট্রপতি কহিছন্তি আধুনিক বিকাশকু আপণিবা সহ গোয়া নিজের সাংস্কৃতিক মূলদুয়াকু সফলতার সহ সংরক্ষিত করে রাখিপারিছি। সাংস্কৃতিক আদান প্রদান, সামাজিক সমন্বয় এবং বৌদ্ধিক আত্মীয়তার গোয়া এক উজ্জ্বল সভ্যতা বলে উপরাষ্ট্রপতি বর্ণনা করছন্তি। এই অবসরের প্রসিদ্ধ কার্টুনিষ্ট মারিও মিরান্ডা উপরে এক স্বতন্ত্র ডাকটিকট এবং এক কফি টেবল পুস্তক উন্মোচন উপরাষ্ট্রপতি করেছেন। এই অবসরের গোয়ার সিএসআর জাতীয় সমুদ্র বিজ্ঞান প্রতিষ্ঠান গস্তরে যা মধ্য কার্যসূচী রয়েছে। প্রতিষ্ঠা দিবস পালন অবসরের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোয়াবাসী শুভেচ্ছা জনাইছেন। রাষ্ট্রপতি তাঙ্ক বার্তায় কহিছেন সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং আতিথেয়তা সহ শিক্ষা প্রযুক্তিবিদ্যা স্টার্টআপ ও নিরন্তর বিকাশের রাজ্য ভাবে গোয়া উল্লেখনীয় প্রগতি হাসল করেছে। প্রধানমন্ত্রী তাঙ্ক বার্তায় কহিছেন রাজ্যের প্রগতি এবং পরিচয় অক্লান্ত পরিশ্রম করে বরপুত্র আজি স্মরণ করিবার দিবস। হিন্দি ভাষায় প্রকাশিত প্রথম সম্বাদপত্র উদন্ত মার্তণ্ড স্মৃতিরে প্রতিবর্ষ আজ দিনক দেশের হিন্দি সাংবাদিকতা দিবস ভাবে পালন করা হচ্ছে। 1826 মশিয়া মে মাস 30 তারিখে উদন্ত মার্তণ্ড প্রকাশ পাই পণ্ডিত যুগলকিশোর শুক্ল কলকাতার এক সাপ্তাহিক খবরকাগজ ভাবে এর প্রকাশন আরম্ভ করে। ইংরেজ শাসন সময়ের এই সম্বাদপত্র লোকঙ্কর স্বরোত্তোলন করিবার এক মাধ্যম পাল। লোকসভা বাচস্পতি ওম বিড়লা এই দিবস পালন অবসরে হিন্দি ভাষা প্রতি সমর্পিত সাংবাদিক, লেখক এবং প্রমুখ ব্যক্তিবিশেষক শুভেচ্ছা জনাইছেন। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী বিড়লা কহিছন্তি সামাজিক চেতনা জাগ্রত করিবা, গণতন্ত্রকে সশক্ত এবং লোকঙ্ক ভাবনাকে প্রতিফলিত করিবারে হিন্দি সাংবাদিক এক শক্তিশালী মাধ্যম ভাবে কার্য করুছি। জনসচেতনতা, সামাজিক পরিবর্তন এবং জাতীয় একতাকে সুদৃঢ় করিবারে এহা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করুছি বলে শ্রী বিড়লা কহিছন্তি। কর্ণাটক কংগ্রেস বিধায়ক দল বৈঠক আজ অপরাহ্ন 4টায় বেঙ্গালুরুঠারে অনুষ্ঠিত হব। বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্ধরমেয়া উত্তরাধিকারী চয়ন নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার যাচ্ছে। রাজ্যপাল থায়রচন্দ গেহলট সিদ্ধরমেয়াঙ্ক ইস্তফাপত্র গ্রহণ করে সারিছন্তি। তবে নূতন নেতা চয়ন হওয়া পর্যন্ত তাঙ্কু মুখ্যমন্ত্রী ভাবে দায়িত্ব নির্বাহ করিবাকু রাজ্যপাল অনুরোধ করেছন্তি। মিলিথিবা সূচনা অনুযায়ী উপমুখ্যমন্ত্রী ভাবে দায়িত্ব নির্বাহ করুথিবা ডিকে শিবকুমার কংগ্রেস বিধায়ক দল নেতা হেবার সম্ভাবনা রয়েছে। দলর 136 জন বিধায়ককে বৈঠকরে যোগ দেবাকু কুহাযাইছি। এআইসিসি সাধারণ সম্পাদক এবং কর্ণাটক প্রভারী রণদীপ সিং সুরজেওয়ালা বৈঠকরে কেন্দ্রীয় পর্যবেক্ষক ভাবে যোগ দেবেন।

করুথবা ডিকে শুভকুমার কংগ্রেস বিধায়ক দল নেতা হবার সম্ভাবনা রয়েছে। দলর 136 জন বিধায়ক বৈঠকরে যোগ দেওয়া কুহযাইছি। এআইসিসি সাধারণ সম্পাদক এবং কর্ণাটক প্রভারী রণদীপ সিং সুরজেওয়ালা বৈঠকরে কেন্দ্রীয় পর্যবেক্ষক ভাবে যোগ দেবেন।

0: তাহলে বন্ধু এতে সুন্দর গীত পরে চালু আরম্ভ করা আজর হ্যালো যুবাণী কার্যক্রম এবং কথা হওয়া আমার প্রথম কলর সহ।
1: হ্যালো
2: হ্যালো
1: হ্যালো যুবাণী স্বাগত করছি, কে কহিলে?
2: নমস্কার, মো সংপাতে কি কহিলে?
1: কোঠু কোজন ভাই
2: ওড়া সঙ্গে দিগা পন
1: কোন করন্তি আপন?
2: মো তো টিচার আছে।
1: হ্যাঁ আগে টিচার আছে, কোন সাবজেক্ট রে আছে?
2: প্রথমে আমি বুঝবাক পড়ব যে পিলাটি মানসিক স্তর কিপরি অছি আর সে কো প্রকার পরিবেশ আসি এবং পিলা কো কোন আবশ্যকতা করুছি তাকে ধরিকি আমি পিলা সহিত আমি ওয়ার্ক বেসড লার্নিং করিবা
1: যদি জন টিচর হওয়া চাহিদা সেমান আপনার কোন টিপস দেবে?
2: শিক্ষকতা এক মানে পবিত্র বৃত্তি কলে সত্য বলে নয় যে আমার শিক্ষকতা করে যেহেতু শিক্ষক হচ্ছে সমাজের মার্গদর্শক বা সমাজকে সঠিক রূপে পরিচালনা করা শিক্ষক উত্তম মার্গদর্শন করে এবং উত্তম বার্তা প্রদান করে থাকে সে দৃষ্টি যে চাইবে শিক্ষকতা করা সে নিশ্চিত রূপে শিক্ষকতা করে পাইবে এবং ছোট ছোট পিলাকে শিক্ষাদান করে আমার সমাজের যে আবশ্যকতা আছে তাকে পূরণ করা পিলাকে সতর্ক করে পারে আর তাকে উপদেশ মাধ্যমে পিলাকে এক সুন্দর নাগরিক করে সমাজ উপযোগী করে পারে।
1: বহুত সুন্দর কথা কইলে ভাই, যেমতি কি টিচর হি হউছন্তি মা বাবাঙ্ক পরে বড় যে কি আমার জীবন তৈরি হবার গোটিয়ে কারণ আমি কোন রাস্তায় যাওছু কোন করছু তার মেইন কারণ সি এই থাকে। তবে ভাই আজ কোন গীত শুনে কোন্তু?
2: আচ্ছা, আমার গোটে সফল আর পাই না হবো?
1: আচ্ছা নিশ্চিত ভাবে আমি সেই গীতটি আপনার পাই বজাইবু, আপনি শুনন্তু।

0: আচ্ছা, আপনার কোন কলেজে আছেন অধ্যাপক?
1: মু আছি যাজপুর।
0: যাজপুরে আছেন। আচ্ছা, কোন পড়ান্তি আপনার ছুয়ামানকু?
1: মু বায়োলজি পড়ায়।
0: আচ্ছা, সাইন্স ডিপার্টমেন্টে আছেন। তা সহিত আপনার কবিতা লিখিবাকু ভাল লাগে?
1: হ্যাঁ, কিন্তু রাষ্ট্রবাদী কবিতা হি মু লেখা লিখিবে, রাষ্ট্রবাদী আর পরিবেশ উপরে।
0: আচ্ছা, তো আমার শ্রোতা মানুষ আজ গোটে কবিতা কি টিকি শুনাইবে?
1: ঠিক আছে,
0: আজ্ঞা শুনান্তু।
1: বিশ্ব শান্তি পাই ভারতর জন্ম, বিশ্ব শান্তি পাই ভারতর জন্ম, বিশ্বরে শান্তি সে প্রকাশ করুছি, বিদেশী আক্রমণ কেতে যে রয়েছে, হলে বসুধৈব কুটুম্বকম প্রচার করেছি, বসুধৈব কুটুম্বকম প্রচার করেছি। যে প্রশ্ন উঠে বিশ্ব শান্তি কথা পাশ্চাত্য পক্ষে রয়েছে, হলে মো দেশ ভারত এমিটিকা আজ শান্তির বাহক সাজিছি, আজ শান্তির বাহক সাজিছি। বিচাররে যার সত্য ধর্ম থাকে সংস্কার পাশ্চাত্য তৈরি করুছি, কর্মে পহিত বিশ্বর কল্যাণ মো দেশ ভারত আজ করুছি, মো দেশ ভারত আজ করুছি। আমেরিকা আজ পরাক্রম বলে বিশ্ব শক্তি নাম পাইছি, রাবণ পরিকা পরদেশে মহ সর্বশ্রেষ্ঠ বলে অহংকার তাকে গ্রাসিছি, অহংকার তাকে গ্রাসিছি। ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী দুষ্ট শক্তি বলে দশানন রাবণ আজ সাজিছি, সে সতী লভি সরল মানিষ প্রভু রামচন্দ্র হয়েছি, প্রভু রামচন্দ্র হয়েছি। পরমাণু যদি শক্তিশালী হুয়ে আজ সে দুষ্ট রাবণ কু জন্ম দেইছি, হেলে মো দেহ রাবণ সে নুহে রামপরি সৃষ্টি রক্ষা করছি, রামপরি সৃষ্টি রক্ষা করছি। আজ দিবস বিশ্ব শান্তিরে মো ভারতীর দূত হয়ে আসিছি, শান্তির বার্তা পঠেইছি মো দেহ, যাহাকু মু আজি গাউছি, যাহাকু মু আজি গাউছি, যাহাকু মু আজি গাউছি।
0: বহুত সুন্দর লিখিছন্তি, বহুত বড়া লাগিলা আপনক সহিত কথা হইকি, যে আপনকর প্রফেশনাল বিষয় জানিকি, তা ছড়া আপনকর যে নিশা যে আছে
1: কবিতা প্রতি। আউ গুটে শুনিবে, আউ গুটে নুয়া কাল লিখিতিলি শুনিবে?
0: আগে আগে নিহাতি ভাবে শুনান্তু।
1: প্রশিক্ষক কবিতা ভারত বিক্রয় পায় নয়, নুহে সোনা রূপা, নুহে অলঙ্কার, নুহে পুনি গাড়ি ঘোড়া, দুনিয়ারে কেদে বিক্রি হয়ে কি আধ্যাত্মিক চিন্তাধারা। দুনিয়া ভাবিছিলা ভারত কু দ্রব্য বজাররে বিক্রি পাই, হলে ভারত কোনসি দ্রব্য টিয়ে নুহে বাজিরে লাগিবা পাই, হহ বাজিরে লাগিবা পাই। দুনিয়া বাজিরে কিনা বিকা হুয়ে সিনা নানা দরব যে কেতে, ভারতীয় কেবে বিক্রি হুয়েনি, জীবন বি যাও যেতে, জীবন বি যাও যেতে। না কেড়ে বিক্রি হয়েছি বীর শিবাজী রানা প্রতাপ মহাবীর, বিটসা মুন্ডা কু জয়রাজ গুরু, না বিক্রি কেবে উৎকলর কেউ বীর, না বিক্রি কেবে উৎকলর কেউ বীর। বিক্র পাই নুহে ভারতর জন্ম, ভারত বিশ্বর প্রকাশ পিণ্ড, সূর্য চন্দ্র তারা কেবে বিক্রি হুয়ে নাহি, লাগু পছে পরাগ গ্রহণ দণ্ড, লাগু পছে পরাগ গ্রহণ দণ্ড। পরাগ গ্রহণ কিছু সময় তো কেবে লিভেই পারিনি সূর্য জ্যোতি, ভারত কু কেবে অটকাই পারে কি, ভারত কু কেবে অটকাই পারে কি, বিশ্বর কেউ মহাশক্তি, বিশ্ব কেউ মহাশক্তি। বিদেশী আক্রমণ থিলা পরাগ গ্রহণ সমান, ভারত তো সূর্য তিয়ে, সূর্য কেবে কোন শক্তিহীন হুয়ে, সূর্য কেবে কোন শক্তিহীন হুয়ে, সে বিশ্ব শক্তি কেন্দ্র টিয়ে, সে বিশ্ব শক্তি কেন্দ্র টিয়ে, বিশ্ব শক্তি কেন্দ্র টিয়ে।
0: বাহ, সত্যরে ভাই কবিতাটা বহুত বহুত বহুত সুন্দর থিলা। আশা করুছি আমার শ্রোতা মানুষ আপনার কবিতাটি নিহাতি ভাবে বহুত ভাল লাগিব। আর আজ কোন গীত শুনবে কুহন্তু ভাই?
1: রামঙ্কর গোটে ভজন হো।
0: আচ্ছা ঠিক আছে, আমি নিশ্চয় ভাবে আপনার মন পছন্দর গোটে গীত শুনেবু, আপনার শুনতু আর আমাকে এমিতি কল করুথান্তু।
1: নিশ্চয় নিশ্চয়।
0: অনেক অনেক ধন্যবাদ ভাই কল করিবারু।
1: ধন্যবাদ ধন্যবাদ।

0: আশা করছি আজির হ্যালো যুবপাণী কার্যক্রমটি আপনার নিহতি ভাবে ভালো লাগিব।
1: আম কার্যক্রম যদি আপনার নিহতি ভালো লাগিছি আমাকে চিঠি মাধ্যমে জনাইবাকু জমা ভুলিবে নাহি।
0: আমাকে চিঠি লিখিবা পাই আমার ঠিকানাটি হেলা
1: যুববাণী বিভাগ
0: মারফত কেন্দ্র নির্দেশক
1: আকাশবাণী ব্রহ্মপুর।
0: আও মো পিন কোড নাম্বারটি হেউছি
1: 760001।
0: পুনি থরে কহি রাখুছি
1: 760001।
0: তাহলে আজির কার্যক্রমরু মু বর্ষা
1: আমু জ্যোতি
0: রহুছু
1: বিদায় নেউছু।
0: বাই বাই।

শ্যামাবতলা জীবনী কার্যক্রম আকাশবাণী ব্রহ্মপুর পরবর্তী প্রসারণ শুনিবে হিন্দি এবং ইংরেজিতে সংবাদ লিখে শুনিব আকাশবাণী দিল্লি কেন্দ্রের এই বিজ্ঞাপন বিরতি পরে।

0: নমস্কার, আকাশবাণী কটক আঞ্চলিক সম্বাদ পড়ুছন্তি আদিত্য নারায়ণ দাস। মুখ্য সম্বাদ, মন কি বাতরে আসন্তাকালি দেশবাসীঙ্ক সহ ভাব বিনিময় করবে প্রধানমন্ত্রী। আয়ুষ্মান ভারত যোজনায় ভর্তি হওয়ার তিনদিন পূর্বরু রোগীঙ্কু সমস্ত প্রকার স্বাস্থ্য পরীক্ষা সুবিধা প্রদান করিব কহিলে স্বাস্থ্যমন্ত্রী। সম্বলপুর জেলার শীতলষষ্ঠী পর্ব পালন পাই 1,08,00,000 টাকার আর্থিক অনুদানকু মুখ্যমন্ত্রীঙ্ক অনুমোদন এবং ছতিশা নিযোগ ও নীতি সব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক আসন্তাকালি পুরীঠারে হব অনুষ্ঠিত। বিস্তৃত সম্বাদ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্তাকালি পূর্বাহ্ন 11টা সময়ে আকাশবাণীর মন কি বাত কার্যক্রমে দেশবাসীঙ্ক সহ ভাব বিনিময় করিবে। কার্যক্রম এহা হব 134তম সংস্করণ। কার্যক্রম আকাশবাণী ও দূরদর্শনর সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল আপ মধ্যে উপলব্ধ হব। এ মধ্যে আকাশবাণী, ডিডি নিউজ, পিএমও এবং সূচনা ও প্রসারণ মন্ত্রণালয় ইউট্যুব চ্যানেলে সিধা প্রসারিত হব। হিন্দি ভাষায় প্রসারণ পরে আকাশবাণীর কার্যক্রমের আঞ্চলিক ভাষান্তরণ প্রসারণ করা যাব। রাতে 8টায় আঞ্চলিক ভাষান্তরণর পুনঃ প্রসারণ করা যাব। ভুবনেশ্বর লোকসেবা ভবনের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মহালিঙ্ক অধ্যক্ষতায় রাজ্যের কার্যকরী হওয়া স্বাস্থ্য কার্ডর কার্যকারিতা সম্পর্কে এক সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের প্রমুখ বেসরকারী হসপিটালে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও গোপবন্ধু জন আরোগ্য যোজনার হিতাধিকারী বিভিন্ন সুবিধা সুনিশ্চিত করা উপরে বৈঠকে গুরুত্ব আরোপ করা। যোজনার হিতাধিকারী সহায়তা ব্যবস্থা সুনিশ্চিত করা আবশ্যক পদক্ষেপ গ্রহণ মন্ত্রী ডক্টর মহালিং নির্দেশ দিয়েছেন। রোগী ডাক্তারখানায় ভর্তি হওয়ার তিনদিন পূর্বরু সমস্ত প্রকার পরীক্ষাকু আয়ুষ্মান ভারত যোজনার প্যাকেজ মাধ্যমে নিঃশুল্ক ব্যবস্থা করা এবং চিকিৎসা আসুথিবা রোগীঙ্ক উত্তম ব্যবহার প্রদর্শন করা মন্ত্রী বিভাগীয় কর্মচারী মানুষ পরামর্শ দিয়েছেন।
1: ভর্তি পূর্ব যাহা টেস্ট হব সেটা প্যাকেজ রে ইনক্লুড আছে এবং সে পয়সা প্যাকেজ রে বহন করা যাবে এবং এই অ্যাওয়ারনেস টা লোকঙ্ক পাখে মধ্যে রহিবা কথা। এই কথা আমি ক্লিয়ার কট ভাবে হসপিটাল যে কর্পোরেট হসপিটাল আসছিলে অথরিটি তাঙ্কু ক্লিয়ার কট বুঝাইছু এবং তাঙ্কু পুরো স্ট্রিক্টলি কোহা হইছি যে জনসাধারণ কু সমান ভালো ব্যবহার দেবে, ভালো তাঙ্কু আতিথ্য দেবে, গোটে লা উত্তম চিকিৎসা দেবে।
0: বৈঠকরে স্বাস্থ্য বিভাগ সচিব অশ্বতী এস, রাজ্য জনস্বাস্থ্য নির্দেশক, স্বাস্থ্য বিভাগের অন্য বরিষ্ঠ অধিকারী মানে ও বেসরকারী হসপিটালর প্রতিনিধি মানে উপস্থিত থিলে। সম্বলপুর জেলার শীতলষষ্ঠী পর্ব পালন পাই ওড়িয়া ভাষা

0: রাতে 8টার মুখ্য সংবাদ সহ মহেন্দ্র কুমার মাঝি।
1: এতবড় কার্যক্রম শুনলে আকাশবাণী কটক কেন্দ্র আকাশবাণী ব্রহ্মপুর সময় বর্তমান রাতে

শুনলে হিন্দি এবং ইংরেজির সংবাদ রিলে করে প্রচার করলো আকাশবাণী দিল্লিরও। আকাশবাণী ব্রহ্মপুর সমাবর্তন রাতে 11:10। শ্রোতাবন্ধু বর্তমান তো সময় আছে চলিত অধিবেশনকে এইটি রকুচু। আপনার আমি পুঁ শুপারে আসন্তকাল সকাল 5:55 সে পর্যন্ত বিদায় দিও। জয় হিন্দ।